0: railways.gov.in নিউজ বাতৰি ইমানেই।
1: বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
2: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটো হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

এ পি জে আব্দুল কালামে কৈছিল, বিফল হলে কেতিয়াও হতাশ হ'ব নালাগে, বিফলতাই সফলতাৰ মূল চাবিকাঠি।

সময়তে অর্থাৎ আবেলি 5:10 মুকলি করা হব যুববাণী। 5:15 শুনবলে পাব গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন। 5:55 শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। এটি কথিকা শুনবলে পাব 6:10। বরগীতর অনুষ্ঠানটি আগবঢ়া হব 6:30। 7:20 যুব সাহিত্যর অনুষ্ঠান। যুব আবৃত্তির অনুষ্ঠানটি প্রচার করা হব 7:50। 8:00 বৃন্দগান। 8:05 শুনবলে পাব বাদ্য সংগীত। প্রিয় শ্রোতা, আর এই অনুষ্ঠানে সামৰা হব আমার কাইলৈৰ যুববাণী।

0: गायलो
1: धन्यवाद
2: धन्यवाद सचाय खूब सुंदर
3: तुम्हार परिचय तो जनाबा
4: नमस्कार मोर नाम श्री तुतुमणि स्वर्गियारी मैं कामाख्याराम बरुआ छोवाली महाविद्यालयर एकादश श्रेणी छात्री आज मैं विशेष एट कारण गुरुत्वपूर्ण विषय ऊपर कब खुजी सीट हल गुवाहाटी बान समस्या आज आपनलोगर सम्मुख थियो दिसो आमार सहरखनक प्रभावित करा एटा जरूरी विषय सम्बोधन करिबले गुवाहाटीर पुनराबृत्तिमूलक बानपानी आमि जना मते आमार पहाड़ आरु नदीर मजत अवस्थित आमार सुंदर सहरखन विशेषकै बारिखार समयत बानपानीर प्रवणता थाके किन्तु नागरिक हिसाबे এই সমস্যা দূর করার ক্ষমতা আর আমার সমাজখনক সুরক্ষিত করার ক্ষমতা আমার হাতত আছে প্রথম আর প্রধানকৈ আমি বহনক্ষম নগর পরিকল্পনাক অগ্রাধিকার দিব লাগিব গুৱাহাটীৰ দ্রুত নগরায়নৰ ফলত অতিরিক্ত বৰষুণৰ পানী শোষণত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা সেউজীয়া ঠাই আর জলাশয়ের ক্ষতি হয়েছে আমি এনে নীতির পোষকতা করব লাগিব যে এই প্রাকৃতিক অঞ্চলসমূহর সংরক্ষণক প্রসারিত করে আমার জলাশয়সমূহ পুনরুদ্ধার আর রক্ষণাবেক্ষণ করে আমি বানপানীর বিরুদ্ধে চহরখনের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করব লাগিব দ্বিতীয়তে ফলপ্রসূ আবর্জনা ব্যবস্থাপনা অতি জটিল আবর্জনা অনুচিত নিষ্কাশনে নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দিয়ে যার ফলত বানপানীর অবস্থা আর বেশি বেয়া হয় আমি দায়িত্বশীল আবর্জনা নিষ্কাশনের বিষয়ে সজাগতা বৃদ্ধি করব লাগিব আর সম্প্রদায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করব লাগিব আমার নলা আর জলভাগ যাতে ধ্বংসাবশেষর পৰা মুক্ত হওয়াটো নিশ্চিত করে আমি পানির প্রবাহ বহু পরিমাণে উন্নত করব পাৰোঁ আর বানপানীর আশঙ্কা হ্রাস করব পাৰোঁ তৃতীয়তে সম্প্রদায়ের সংযোগ অতি প্রয়োজনীয় আমি এটা সম্প্রদায় হিসাবে একগ্রীত হয়ে স্থানীয় বান প্রতিরোধের পরিকল্পনা প্রস্তুত করব লাগিব ইয়ার ভিতর বানপ্রবণ অঞ্চল চিনাক্তকরণ আর খালি করার পথ আর জরুরীকালীন আশ্রয় শিবির সৃষ্টি করাও অন্তর্ভুক্ত নিয়মীয় অনুশীলনে আমাক বানপানীর সময় দ্রুত আর দক্ষতারে কাম করবলে প্রস্তুত করব পাৰে স্থানীয় স্বেচ্ছাসেবকসকলক জড়িত করলেও আমার সহারি প্রচেষ্টা শক্তিশালী হব পাৰে আর সংহতির মনোভাব গড়ি তোলা হব পাৰে ইয়ার উপরও আমি প্রযুক্তি আর উদ্ভাবনক আকোয়ালি লওয়া উচিত আধুনিক সঁজুলি যেনে বানপানীর পূর্বাভাস ব্যবস্থা আর বাস্তব সময়ের আপডেট প্রদান করা মোবাইল এপসমূহ অমূল্য হব পাৰে আমি এই প্রযুক্তিসমূহ কার্যকরী করবলে স্থানীয় কর্তৃপক্ষর সৈতে সহযোগিতা করব পাৰো যার ফলত বাসিন্দাসকলে সময়মতে তথ্য লাভ করব পাৰে আর প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করব পাৰে শেষত আমি সরকারি সমর্থন আর আন্তঃগাঁথনি উন্নয়নের পোষকতা করব লাগিব ব্যক্তিগত কার্যসমূহ অতি গুরুত্বপূর্ণ যদিও আমি আমার সরকারের পৰাও ব্যাপক বান ব্যবস্থাপনা কৌশলের বাবে ঠেলি দিব লাগিব ইয়ার ভিতর সঠিক নিষ্কাশন ব্যবস্থা মথাউরি আর রিটেনশন বেসিন নির্মাণ করাটো অন্তর্ভুক্ত আমার মাতবোরেই গুরুত্বপূর্ণ আমি আমার উদ্দেশসমূহ স্থানীয় নেতাসকলের আগত প্রকাশ করব লাগিব আর বহনক্ষম সমাধানের দাবি করব লাগিব সামরণিত কব পাৰি যে গুৱাহাটীর বান সমস্যা দূর করাটো এক ভাগ বতরা দায়িত্ব যার বাবে সামূহিক পদক্ষেপর প্রয়োজন বহনক্ষম পদ্ধতি ফলপ্রসূ আবর্জনা ব্যবস্থাপনা সম্প্রদায়ের সংযোগ প্রযুক্তিগত উদ্ভাবন আর আন্তঃগাঁথনি উন্নয়নের বাবে পোষকতাত মনোনিবেশ করে আমি এখন সুরক্ষিত অধিক স্থিতিস্থাপক চহর সৃষ্টি করব পাৰো আহক আমি সকলোৱে মিলি আমার ঘর বাড়ি সুরক্ষিত করার লগতে গুৱাহাটীবাসীর